অসন্ধ্যে আপনার মিউজিক্যালি ইয়ার্স আকাশবাণী এফএম রেনবো কটক সহিত এবং বর্তমান সময় হয়েযাইছি স্টুডিও ঘণ্টার সকাল সাতটা, তার মানে আপনার সহ

0: অসন্ধ্যা আপন মিউজিক্যালি ইয়ার্স আকাশবাণী এফএম রেনবো কটক সহিত এবং বর্তমান সময় হয়ে যাইছি স্টুডিও ঘণ্টায় সকাল সাতটা তা মানে আপনার সহ সে দিল তক কনেকশন কু এখন দিন সারা আহরি কেমতি স্মুথ করা কেমতি ভালো করা সে আপনার কোণ কোণ সব প্রোগ্রাম শুনবে তা বিষয়ে আপনার জনাই দেওয়া হচ্ছে আমার কর্তব্য এবং সে মিউজিক্যাল হামসফর বিশ্বজিৎ হয়ে যাই রেডি আপনার দিয়ে দেছি প্রোগ্রাম বিষয়ে সূচনা আজ দিন সারা কেউ কেউ প্রোগ্রাম শুনবে আমি সহ কনেক্টেড হয়ে সকাল সাতটা বাজি দশ মিনিটে আজ শুণবে আমার স্বাস্থ্যের বড়ন্তা শিশুর খাদ্য এ বিষয়ে আলোচনা করেছেন ডক্টর সরোজানন্দন পরিডা শুভ সকালে শুনেপারে সাতটা বাজি পঁচিশ মিনিটে কিছু বিউটিফুল সঙ্গ সহ আজ দিনর ইম্পর্টেন্স আজ দিনর কন রয়েছে খাস এবং তা সহ আজ কেউ ফেমস পর্সনালিটিজ মানকর বর্থডে ওয়ার্ল্ড ওয়াইড আজ কন পালন করা যাচ্ছে আমার দেশের আজ কন রয়েছে স্পেশাল ইভেন্ট ফিভেন্ট এমনি বহু কিছু আপনার মো পছন্দ শুনেপারে সকাল আটটা বাজি তিরিশ মিনিটে সকাল নটার শুণবে ডাইল ইন লাইফ চিটচাট্রে নিজ মন পছন্দ গীত সহ আমার ফোন রে কথাবার্তা করি জনাইবে আজ আপনার কি সবুঠ অধিক হসাই দিকে এমনি কি বন্ধু অনেক যে আপনার সামনা কু আসলে আপনার সব চিন্তা কুয়া দূর হয়ে যায় জনাইবে না দিন দশটার শুনেপারে রেনবো এসএমএস কলাকার শুনেপারে দিন এগারটার দিন এগারটা বাজি তিরিশ মিনিটে কতটি পুরোনা হিন্দি চলচ্চিত্রের গীত দিন বারটার শুনেপারে কিছু কথা কিছু গীত দিন গোটায় বাজি দশ মিনিটে আজ চর্চার নির্ধারিত বিষয় সম্পর্কের এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিজের মত শেয়ার করবে আমার সহ শুণবে কিছু বিউটিফুল ট্র্যাকস দিন দুইটা বাজি পঁয়চাশ মিনিটে শুনেপারে কিছু পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত অপরাহ্ন তিনটার শুনেপারে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম অপরাহ্ন তিনটা বাজি তিরিশ মিনিটে শুনেপারে কার্যক্রম মো দেশ অপরাহ্ন চারিটার শুনেপারে সুরিল আফটরনুন রে কিছু সুরিলা সঙ্গ আপনার আফটরনুন কু করা পুরা মিউজিক্যাল পুরা সুরিলা আসিকি পৌঁছি যাবে রেডি হয়েকি আমার আরজে নেইকি কিছু কথার পিটার এবং তা সহ বিউটিফুল ট্র্যাক সুরিল আফটরনুন রে প্যারি প্যারি বাতোকে সাথ প্যারি প্যারি গানে এসব কে সুন্দর সমাহার এসব সুন্দর ব্লেন্ড কু নেই প্রোগ্রাম ডাইল ইন লাইফ চিটচ্যাট পুনি থরে স্টার্ট হয়ে যাবে আপনার মত আপনার কথা এবং আমার কথা সহ গীত অপরাহ্ন পাঁচটা বাজি দুই মিনিটে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর পঞ্চষঠিতম ভাগ শুনেপারে সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে ভক্তি গীতার কার্যক্রম আরাধনা আপনার রয়েছে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা বাজি পঁচিশ মিনিটে শুণবে কিছু ফিল্ম সঙ্গস সাতটা বাজি তিরিশ মিনিটে শুণিপারে ফিফা ওয়ার্ল্ড কপ্র ডেলি অপডেটস সন্ধ্যা আসর শুণিপারে সাতটা বাজি বতিশ মিনিটে রাতে আটটা বাজি দুই মিনিটে গীতার মিতরে শুণবে কিছু নিউ ট্রেন্ডি হিন্দি এবং ওড়িয়া সঙ্গস রাতে নটা বাজি পনেরো মিনিটে সেই পুরোনা দিনক ফিরে যা চির হরিত গীতগুড়িক চির সবুজ গীতগুড়িক অভুলা স্মৃতিরে শুণবে এবং শুণবে কিছু মনছুঁয়া কথা সেই দিনর সেই গীত সহ জোড়া রাতে দশটার শুণিপারে রেনবো এসএমএসরে আপনার মন পছন্দের গীত আমাকে এসএমএস করে হোয়াটসঅ্যাপ করে তবে ইয়ে লা সাথে আজ দিন সারা কোণ কোণ কার্যক্রম শুণবে তা বিষয়ে আপনার সম্যক সূচনা স্টেডিয়ম টু হান্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেনবো আউ
1: মেরে প্যারে।

0: ମାନେ ତାଙ୍କ ହସ ଦେଖିକି ଆପଣଙ୍କୁ ହସି ଦିଅନ୍ତି ନା ତାଙ୍କ କଥା ଶୁଣିକି ଆପଣ ହସି ଦିଅନ୍ତି? ଯା ହଉ, ଆପଣମାନଙ୍କର ସାଙ୍ଗମାନେ ଆପଣଙ୍କୁ ହସାନ୍ତି, ଆପଣଙ୍କର ଭଉଣୀ ଯୋଉ କହିଲେ ତାଙ୍କ ନାଁ ବି ଟିକେ କହିଦିଅନ୍ତୁ, ସେ ଟିକେ ଶୁଣିଲେ ଖୁସି ହେଇଯିବେ। আচ্ছা, তাহলে সন্ধ্যা আপনার হসাতে আপনার ফ্রেন্ডস মানে আপনার হসাতে আপনার হসাইবা বহু পসন্দ করতে আপনার কথা শুনলে বি পুরো এনার্জেটিক লাগে, হস লাগে। যা হোক, আপনার কল কলে বহুত বহুত ধন্যবাদ কল করিবার। রহিলি, নমস্কার।
1: ধন্যবাদ ভাই, রহিলি, নমস্কার।
0: 0671-230-3153 হচ্ছে আমার নম্বর। আজ ইন্টারন্যাশনাল জোক ডে রে। এই যে হস টিকি আপনার মুহকু আসে, সেইপা এমতি কিছু সাংগসাথি থাকে যে পটকিনা গোটে ছোট কথা কে দেবে, আপনার ভটকিনা হসি পকাইবে। সেমতি কি অনেক আপনার জীবনে আপনার কেমতি সে হসাই দিকে আসি যাই। আউ গোটে কল দেখা কি করছেন, কোটু করছেন, কোণ কুচ তাঁর হস পছর রাজ বিষয়ে। নমস্কার, কি কোথায় কোটু কোথায়?
2: ସାର୍ ନମସ୍କାର, ଗୁଡ୍ ମର୍ଣ୍ଣିଂ।
0: ଗୁଡ୍ ମର୍ଣ୍ଣିଂ, କିଏ କହୁଥିଲେ?
2: ସାର୍ ବଳରାମ ବେହେରା କହୁଥିଲି, ଏଜି ଅଫିସ ଷ୍ଟାଫ।
0: ବଳରାମ ବାବୁ ନମସ୍କାର, କଣ କହିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ସେ ମଣିଷ ଜଣକ କିଏ ଯିଏ ଆପଣଙ୍କୁ ଭାରି ଜୋକ୍ ଫୋକ୍ କହିକି ହସେଇ ଦିଅନ୍ତି, ଆପଣ ହସିବାକୁ କେତେ ପସନ୍ଦ କରନ୍ତି?
2: ହସି ହସାଇ ଥାଇ ମୁଁ ହିଁ, ମୋ ବିନୁ ଅନ୍ୟ କେହି ନାହିଁ।
0: ଆଚ୍ଛା, ଆପଣ ନିଜେ ନିଜକୁ ତାହେଲେ ହସେଇ ଦିଅନ୍ତି? মা কোন জোক আপনার কুহতি না সাংসাথী কি অনেক জোক ফোক গোটে কুহতি কত কেমন আপনার?
2: বঢ়িয়া,
0: আপনি এমনি হসাও থাকতে সমস্ত, এবং ভালো ভালো জোক কইকি হসাও থাকতে, কারণ জোক টিয়ে কইকি হসাই দেলা মানে মানুষ অনেক টেনশন ভুলি যায়। আজ ইন্টারন্যাশনাল জোক ডে, সেইপাই পালন করা যাচ্ছে। আরে বাহ, তাহলে বহুত বঢ়িয়া, আপনি তো বহুত বঢ়িয়া কাম করছেন বলরাম ভাই। এমতি করুথান্তু, সমস্তঙ্কু হসউথান্তু, কল কলে আজ বহুত বহুত ধন্যবাদ।
2: নমস্কার, জয় জগন্নাথ, রাধে রাধে।
0: সাথি, আপন মধ্য কাহাকু হসান্তি, আপন মধ্য হসিবাকু কেতে পছন্দ করন্তি আর হসেবাকু কেতে পছন্দ করন্তি? আর এই যে জোকর কথা, কো জোক আপন কোটি পড়িচন্তি বা কোটি এমতি জোক সব শুনিচন্তি, ফানি ফানি জোক যাহাকু দেখিলা মানে আপন যাহার কলেকশন বি আপন কালেক্ট করি রাখিচন্তি, সে বিষয়ে বি আমাকু জানান্তু না। আজ ইন্টারন্যাশনাল জোক ডে, তেণু হস জোক ইয়ারি ভিতরে আমার কথাবার্তা চালিছে। আসি যাচ্ছি আর গোটে কল দেখিবা কি করছন্তি। নমস্কার, কি কোথায় কোটু কোথায়?
3: ভাই নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার,
3: ডক্টর্স ডে এন্ড পোস্টাল ওয়ার্কার্স ডে।
0: বহুত বহুত বহুত বহুত আপনমানকু মধ্যে শুভেচ্ছা অভিনন্দন আমা সমস্তকু তরফরু, সেমানকু ডক্টর্স মানকু অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা, আর পোস্টাল ওয়ার্কার্স মানকু মধ্যে আমি উইশ করে দিয়েছে। কোন কইবে ভাই, টিকে পরিচয় দিয়ে দিন্তু প্রথমে।
3: ভাই মু কইছিলি রেডিও কিং ভূতপূর্ব কলর রাজেশ নায়ক ফ্রম চর্তিকা বাজার জগৎসিংহপুর।
0: রাজেশ ভাই কোন কহবে, জোকর মহত্ব কেতে আমার সমস্ত জীবনে, জোক টি নিশ্চয় শুনিবা দরকার না নাই মানুষ, আর আপনার জীবনে কি অনেক যে আপনার টিকে জোক ফোক কইকি হসাই দিকে?
3: ভাই নিশ্চিন্ত ভাবে, যেতবে মন উদাস থাকে, যেতবে মন ডিপ্রেশন থাকে, স্ট্রেস থাকে, কিছু মাত্রায় জোক ফিল্ম দেখি দেলে, জোক কথা শুনি দেলে মনটা টিকে মানে খুশি হয়ে যায়, আর আপনার দুঃখ দূরেই যায়। এমনি তো বহুত লোক অছন্তি, যেমন কি ফিল্ম রে কাদর খা, আর আপনার গোবিন্দা, যেমনি হসাউলে বড়িয়া বড়িয়া পিকচর সব আসে নাইনটিজির। কিন্তু আমার ঘর পাখে গোটে পিলা লা, এই সে স্কুলে পড়লা বেড়ে ক্লাস ফোর কথা আমি কৌছি, তা না হচ্ছে বাবুনি, আর তার কন না সে টিকে জিভ লাগে ভাই খনা, তাকে স্যার পচারে ইরে তু খেলা ছুটিতে ঘরকু যাইলু কন খাইকি আইলু, না স্যার মু তো ঘরকু গলা বেলকু আমার আজ ছেউল আর মাগুল ঝোল হয়েছিল, আর তাকে তো সব বিলেই খাই দিয়েছি, আর আমার মো বাপা গুল পকাই পেলপনা করছিল ভাই, মু কষাই পিকি আইছি। আর
0: নিশ্চিত ভাবে, কিন্তু আমি সেমতি ভাই কাহাকু তো পরিহাস করা উচিত নুহে, তবে ঠিক আছে, যা হোক তাঙ্ক কথার আপনার টিকি হসন্তি, সে হসর কারণ হয়ে পারন্তি, সেইপাই মধ্যে বহুত বহুত ধন্যবাদ। এবং আপনার রিয়েল লাইফ কথা কহিলে, রিয়েল লাইফ কথা কহিলে রাজেশ ভাই কল কলে, বহুত বহুত ধন্যবাদ আপনাকে।
3: রইলি ভাই, জয় জগন্নাথ।

0: জিন্দগি এই হসর সিলসিলা এবং হসর সেলিব্রেশন কু আজ সারা দুনিয়া পালন করছি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যোগ ডে ভাবে। আজ তার বিষয়ে কথা হলে সময় বহু কম আসি আর গোটে কল নিয়ে যা কলটি কে করছেন কোঠু করছেন নমস্কার কে কোথলে কোঠু কোথলে
1: হ্যালো শুভ সকাল বিশ্বজিৎ ভাই নমস্কার সম্রাট মুন্না ভাই যান কোটিলা কন্যাপুর জগৎসিংহপুর কহুতলে।
0: মুন্না ভাই গুড মর্নিং বহুত বহুত শুভেচ্ছা কন কহিবে মুন্না ভাই হসর মহত্ব বিষয়ে কন কহিবে এবং আপনার জীবন কি
1: হসর মহত্ব মানুষ জীবন নিহাতি আবশ্যক কারণ বিনা হসর মানুষ কে বঞ্চি পারিবেনি কিন্তু হসর হস থাকে দেখুন আমি হো হা হা হসলে এটা হসুয়া যায় প্রকৃত হস অন্তর আসে যেমনি গোটে কার্যকলাপ মানুষ দেখলে এবার হস মারে কিন্তু মতো বিষয় হস সেটা মানে ছোট পিলানে তাঙ্ক কার্যকলাপ দেখলে দেব বর্ষ দিবস তিন তিন জন তাঙ্ক ছাড়দেবে সে খেলুথিবে তাঙ্ক কার্যকলাপ দেখলে আপন অটোমেটিক মুহূর্তে হস ওটা পলাই আসবে। তারপরে আর গোটে দেখুন বিষয় বুড়া বুড়ি যেতবে তাঙ্ক পাখে বসে তাঙ্ক সাথে হস মজা করতে তাঙ্কু টিকে কথা থান তুটি থান সে সন্তানটা সেটির গোটে হস পলাই আসে সেমানের পাখে বসলে ছোট জায়গা গোটা প্রাকৃতিক হস আসে কারণ সেমানের কার্যকলাপ দেখলে বহুত মজা লাগে এবং হস মারে এমতি দেখা গেল আমার গোটে গ্রুপ অছি দণ্ডাবলঙ্গা টিম সে গ্রুপ রে মধ্যে হেড রেডিও সম্রাট তারপরে প্রফুল্ল প্রধান যে তাঙ্ক না দিয়েছি জাম্বান প্রফুল্ল চৈতন্য তাঙ্ক না কুম্ভকর্ণ তারপরে রাজেশ নায় তা না দেয় ভাবনা ভূত বিশেষ করে লেডি ডন বাসন্ত ঘটুয়া সে যে কথাবার্তা করে আপনার ন হসিয়া জায়গা হসিয়ে যেতে দুঃখ থাকে যেতে যেকোন পরিস্থিতি থাকে না কাই তা কথা শুনে আপনার নিশ্চিন্ত হসিবে
0: কার্যকলাপ
1: কথাবার্তায় হস বাহারে আমি কোনো জোক কথাবার্তা হবু কিন্তু আমার কথাবার্তায় হস
0: কথা কহার শৈলী এবং সেন্স অফ হ্যুমর মনীষকে হসাই দিয়া যেমনি কহিলে আপনার ছোট পিলাটিকে দেখিলে
1: রঙ্গা সিরিয়াল তা না দিয়াছি সজনে যাই তাহলে মমতা কথা কলে তা না দিয়াছি ডেলিভারি
0: বড়িয়া বড়িয়া কথা আপনি যেমনি কহিলে গোটে ছোট পিলাকে দেখিলা মানে তার নিরীহপণ তার সে যে ছোট পিলার নিরীহপণ দেখিলে
1: লক্ষ্য করতে পিলা বেড়ে কড়া বাছুটি দৌড়ে এত স্পিডে ফসিলে আপনি দেখলে হস মারি
0: আসে নিশ্চিত ভাবে
1: প্রাকৃতিক হস তাহলে সে হসটা অন্তর পলাই আসে আপনি যেতে মন দুঃখ থাকতু ছোট ছুয়া কড়া বাছু ছেলে হুম কি বুড়া বুড়ি হুম বিশেষ করে আপনার আর গোটে লক্ষ্য আগকালে দুই মাইতে কলিকতায় তাঙ্ক ঢক ঢমালি পকাই যাও কলিকতা তাকে দেখলে অটোমেটিক হস পড়ে আসে।

সাথে টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটকু। রিমঝিম গিরে সাবন সুলঘে সুলঘে যায় মন, এই বিউটিফুল ট্র্যাকটিকে শুনুলে আপনার সমস্তে এবং এই গীতকে মধ্যে শুণবা চাইলে আউ জনে শ্রোতা আমার যাঙ্কর না হচ্ছে প্রভাত বড়িয়ার সিং চন্দন টুনি বাঙ্কি কলেজ রু নিশ্চিত ভাবে সাথীঙ্কর না মধ্যে কহিদেলু। প্রভাত বড়িয়ার সিং চন্দন টুনি বাঙ্কি কলেজ বাঙ্কিরু শুণবা চাইলে এই রিমঝিম গিরে সাবন গীতটি এবং পরে পরে আউ গোটি সুন্দর গীত চোরি চোরি চুপকে চুপকে চলচ্চিত্র শুণবা চাইছেন সমীর এবং সস্মিতা খটুয়া নরসিংহপুর কেন্দ্রাপড়ার এই সুন্দর গীতটি আপনার আউ গোটে বিউটিফুল ট্র্যাক শুণবা চাইছেন ডম্বরুধর রথ শর্মা সুরক্ষা সহায় সহযোগ ভবন সেক্টর 13 সিডিএ কটকরু গুড মর্নিং টু অল লিখিছেন এবং শুণবা চাইছেন কে মানতা নহি এ এভারগ্রিন মেলোডিয়াস ট্র্যাকটি শুনবা পাই চাইছেন্তি ডেডিকেট করছেন্তি সবু শ্রোতা বন্ধু মানুষ নিশ্চিত ভাবে ব্যাক টু ব্যাক এই দুইটি গীত আপন মানুষ শুণুথান্তু আও কহুথান্তু দিল সে দিল তাক।

জারি রয়েছে আপনার ফরমাইসকে পূরণ করিবার সিলসিলা। ইয়েস, রেনবো এসএমএসের সিলসিলা জারি রয়েছে। আপনার গোটে পরে গোটে মেসেজ আসি চালিছি। তবে সাথী বর্তমান গোটে সুন্দর গীতর মেসেজ আমাকে করেছেন, মেসেজটি লিখুছেন। ইয়ে গানা শুননা চাহতে হ্যাঁ পশ্চিম সিংভূমি চাইবাসা ঝাড়খণ্ড সে শিব গোপ, প্রেম গোপ, কপিল গোপ, শিবাংশ গোপ, সঙ্গীতা গোপ, লিপি গোপ ওর দীপালি গোপ। ই সুন্দর সা গানা, প্যারা সা গানা, ফ্রম দ মুভি চলতি কা নাম গাড়ি সে জরুর আপকে লিয়ে সুনাই দিয়ে সুনাইগে হম অভি। ওর ডেডিকেট কর রে হ্যাঁ সারে লিসনার্স কো আকাশবাণী এফএম রেনবো কে। ওর আপকো ভি বহুত বহুত ধন্যবাদ, আপনে মেসেজ কিয়া হ্যায়, আপকা গানা জরুর শামিল হোগা হমারে কার্যক্রম মে। ওর আপ বিলকুল ভি দিল ছোটা মত কিজিয়ে কি আপকা গানা কভি নহীঁ বজ রহা হ্যায়, জরুর আপকা গানা বজেগা। ইতনা সারা মেসেজেস আতা হ্যায় ইসিলিয়ে কভি কভি আপকা ফরমাইশ রহ জাতা হ্যায়। তো নিশ্চিত ভাবে আমি সাথে চেষ্টা করব আপনার সমস্ত ফরমাইশ কু আজ পূরণ করা, যা সব মেসেজ করছেন। এবং আগে সুন্দর গীত ফরমাইশ করেছেন তপন কুমার দাস নুয়াপড়া কটক রু শুণবাই চাইছেন, মহব্বত বর্ষা দেনা তুম সাবন আয়া হ্যায়। নিশ্চিত ভাবে এই দুইটি গীত আপনার স্টে টিউনড।

গুড মর্নিং, নমস্কার। টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটকু ডিপি মানে দেবী প্রসাদ পুণি থেকে আসিছি আপনার সহিত দিল সে দিল তকর কনেকশন বনেক রাখব পুরা দিন শুনেব আপনার আপনার মন পছন্দর গীতা।

0: আগামী থোড়া অর
1: টাইম বর্তমানে 11টা বাজি সারিছি বাহারে পাগ দেখুছন তো কেউ ভুলি হেইছি তা ভিতরে বি আম সমস্ত কাম করিয়া পাই পড়িব বাহার কু যিবা পাই পড়িব তেনু করি কি টিকে সচেতনতা অবলম্বন কলে এই পাগর মজা বি আমি উঠাই পারিবা তা সহিত এই যে ক্লাইমেট রয়েছে সেই ক্লাইমেট রে টিকে এনজয় করিবা সহিত আমার সব কাম নর্মাল দিন ভুলি হেই পারিব তবে 11টা তো বাজি সারিছি বন্ধু 11টা বাজিবা সহিত আরম্ভ হই যাইছি কার্যক্রম কলাকার যেউথে আমি এন্টারটেইনমেন্ট ফিল্ড রে আমাকু এন্টারটেইন করি আসুথিবা সেমতি কিছি কলাকারক বিষয়ে কথা হও তবে আজি কলাকার শো রে ডিপি নিয়ে আসি আপনার পাখক এমতি জনে কলাকারক কথা যে কলাকার সবুবেলে নিজ সিম্পলিসিটি পাই লোক মানক পাখরে পরিচিত হয়ে থাকে এবং তাঁকর যেতিকি সিম্পলিসিটি রয়েছে তাঠারু অধিক তাঁকর ট্যালেন্ট রয়েছে যেতিকি সে সিম্পল তাঠু খুব গুণরে অধিকা সে ট্যালেন্টেড নিজ গীত মাধ্যমে অনেক বর্ষ ধরে লোক মানুষ বাঁধি রাখিছেন সৃষ্টি করে পারিছেন নিজের এক স্বতন্ত্র ফ্যান বেস এই সিম্পল আউ সিঙ্গিং এই দুইটা জিনিস যেত আপনার শুনেছেন আপনার গেস করে সারবে কি আমি আজ কাহা বিষয়ে কথা হওয়া যাচ্ছে ইয়েস ফ্রেন্ডস আজ আমি কথা হওয়া যাচ্ছে বলিউডর এমিতি জনে সিঙ্গর বলিউড তো নুহে ইন্ডিয়ান মিউজিক ইন্ডষ্ট্রির এমিতি জনে তারকাঙ্ক বিষয়ে যিয়ে খুব কম দিনরে কোটি কোটি ফ্যান্স তৈরি করে পারিছেন এবং কোটি কোটি ফ্যান্স মনরে সৃষ্টি করে পারিছেন এক নূয়া লহর আজ আমি কথা হওয়া ইন্ডিয়ান মিউজিক ইন্ডষ্ট্রির সুপরস্টার অরিজিৎ সিং বিষয়ে

বন্ধু ওয়েলকাম ব্যাক, টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাকু সাথি চালিছি শো কলাকার। আজ আমি কলাকারে কথা হচ্ছে বলিউডর এমিতি জনে সিঙ্গর যিয়ে নিজ কণ্ঠর জাদুরে সমস্ত মতুয়ালা করে দিকে। জি হ্যাঁ, অরিজিৎ সিং, তাঁর বিষয়ে আজ কলাকারে আমি কথা হচ্ছে। তবে অরিজিৎ সিং জন্ম 1987 মশিয়া এপ্রিল 25 তারিখ ওয়েস্ট বেঙ্গলর জিয়াগঞ্জে সে জন্মগ্রহণ করতে। পিলাটি দিন সে গীত প্রত্যেক বিশেষ ভাবে আগ্রহ নিয়ে এবং যেহেতু তাঁর মা জনে সঙ্গীত পরিবার বিলং করুলে সেপাই পরিবার হিঁ সঙ্গীত শিখবা উৎসাহ পাই। 2005 গোটিয়ে রিয়েলিটি শো মাধ্যমে সে চর্চাকে আসিলে। এরপরে বিভিন্ন প্রতিযোগিতা এবং রিয়েলিটি শো মাধ্যমে সে নিজ ভাগ্য পরীক্ষা করে, কিন্তু তাঁকু প্রকৃত পরিচয় মিলি পারিথিলা 2013 আসিথিবা আশিকি 2 চলচ্চিত্রর। ই চলচ্চিত্রের গাইথিবা প্রত্যেকটি গীত তাঁকু করিদেইথিলা রাতারাতি স্টার।

রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 র ডেলি অপডেটস। সন্ধ্যা আসরের সময় রাতে 17:32। রাতে 8:02 রয়েছে গীতরে মিতরে ও পরে পরে 9:15 শুনেপারে অভুলা স্মৃতি। রাতে 10:00 রেইনবো এসএমএস যে আপনার নিজ

সূর্যজ্যোতি রেইনবো এস এম এস 200.4 আকাশবাণী এফ এম রেইনবো কাটাকটিভ মিউজিক মেত্রন সহ দিল সে দিল তাক পরবর্তী গীতটি রিকোয়েস্ট করছেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে হেমন্ত কুমার মহারণা সুভদ্রাপুর উত্তমপুর কটকু শুণবাক চাইছেন নাম চলচ্চিত্রর কবিতা কৃষ্ণমূর্তি গাইথিবা এই গীতটি।

সত্যি অনেক কিছু এমনি আসে বেড়ে বেড়ে আমি দুঃখিত আমার পাখে নথাই কিন্তু আমি কথা দেবছ কিন্তু আগুক নিশ্চয় আপনার সেই গীত খোঁজি খোঁজি শুনবু। সেইপরি প্রশান্ত কুমার বিষয় শ্রীকরুয়া গোপালপুর কটকরু এবং সুনীলকান্ত মহান্তি দেওয়কালী সংখতরাজ কটকরু আভাস সিন টাটা স্টিল প্ল্যান্টরু এ সমস্তে গীতটিয়ে প্লে করুছি এই নিয়ন্তু।

এই পাউজিকে নেই কেতে সুন্দর সুন্দর মিঠা মিঠা মরছুয়া গীত গপ কবিতা সংলাপ কাহাণী রচনা করেছেন কবি লেখক মানে তথাপি শব্দকোষরু শব্দ সরুনি পাউজি পাই আগকু আহুরি কেতে গীত সৃষ্টি হব তার কিছু হিসাব মধ্য নাহি তবে পাউজি কেমিতি কথা কহে আসিবা কথা কহে পূর্বর সূচনা দিয়ে দিয়ে প্রিয়ার আগমনরে চারিআড় রুমঝুম শব্দরে ফাটি পড়ে চারিআড় রুমঝুম শব্দরে ঝঙ্কৃত হয়ে যায় আর পাউজির শব্দ সতরে সমস্তঙ্কু আনমনা করে।

অভিজিৎ ভয়েস লক্ষ লক্ষ শ্রোতা হসাইছে কন্দেছে এবং প্রেমর মিঠা ভাবনার হজাই দিয়েছে। অভিজিৎ আজ অনেক কনসর্ট করুচন্তি এবং নূতন পিঢ়ি সহ সৌর মিশাউছন্তি। সময় বদলিছে, সঙ্গীতর ধারা মধ্যে বদলিছে, কিন্তু তাঙ্ক গীত এভরগ্রিন। তবে আজ তো সময় হয়ে যাই কলাকার শোকে এইটি রাখুছি, পুড়ি থেকে নিয়ে আসবি আজ জন কলাকার কাহিনী খাস আপনার।